0: খুলে খুলে এ হ্যালো আমাহরু
1: নামাহরু
0: নিনদে তুই আগু তো আকুয়ুরি হেসে
1: নিতরনে সমতাম্বো
0: ইজরো গিজা
1: এগো
0: হুম
1: নাগিরে না শাবা কেনজে বানজে বস
0: আবোনা ওয়ান্ডেবেজে
1: এ কম্বনে কি কি মুচিচে এ কম্বনে না তেরাস্তি কোমেনে মুচিচে এ কম্বনে নো ওবি টেনসামে মুচিচে এবা জে না পাপা না মামা গাই মুচাম্বো নাপিয়ে নবে নওয়াতো
0: Sawa sawa.
1: Murapo akaririmbo.
0: Akaririmbo na akaye bwana.
1: Akaririmbo ndabatuye mu kajya kana kasha.
0: Afise twinshi.
1: Uramwa akaririmbo kamwe muri tujya kana kasha.
0: Ah, kamwe muri tujya kwa Natasha.
1: Ego.
0: Sawa.